0: আকাশবাণী কেন্দ্র ছাড়, সময় পূর্বাহ্ন 10:02, আরম্ভ করেছে সঙ্গীতার বিশেষ কার্যক্রম গীতাঞ্জলি।
1: সাবিত্রী, মো অফিস যাচ্ছি।
2: নিয়া, এ মাসের ইলেকট্রি বিল ভরি দেব।
1: বাপরে, এত টাকা?
2: মু তো কহুছি সোলার প্যানেল লগাই দেবা, মাসকু 300 ইউনিট পর্যন্ত বিল বঞ্চি যিব।
1: সেথিরে কেতে খরচ হেব জানিছ?
2: কাই চিন্তা করুছ? সরকার সেথি পে সাবসিডি দেউছন্তি পরা।
3: আজ্ঞা হ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: এই কাহিনী এক গৃহিণী আও তার অন্তরাত্মার বিজুলি বিল, সৌদা, স্কুল ফিস সবু হেগলা। বনিগলা বজেট? হ্যাঁ, 5,000 বঞ্চিগলা। তো নুয়া শাড়ি নেই যা? না, গলা মাসরে হি তো নেইথিলি। আও গোটিয়ে না, প্রথমে বজেট বনাও, তারপরে ছোট ছোট সঞ্চয় কো ব্যাংক রে সেভ কর, আও টঙ্কা কো বড়িবার দেখ। দেখাই হউছি, এবে যাও ভাই।
5: আরবিআই কহে,
4: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী।
6: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
7: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
6: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
2: আম রাজা বাবুঙ্কর যেতেবেলে দেখিব ঘরে এসি, ফ্যান সবু চালিথিব।
8: ওহো মা, তোমার প্রতি কথারে টেনশন।
2: ইলেকট্রি বিল কেতে আসুছে জানিছো?
8: দেখ মা, ঘরে সোলার লগাই দিলে চিন্তা যাব।
2: হ্যাঁ, সেইটা যেমন মাগণার হয়ে যাব।
8: জানি না কি সরকার পরা এথিপে সাবসিডি দেউছন্তি।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 1,38,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
0: গীতাঞ্জলির আজির কার্যক্রম পরিসরের আপনার অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। মো উপস্থাপিকা বিজ্ঞান দর্শিনী, আজ আপনার যোড়ি হয়ে রহবি এই কার্যক্রমে। শ্রোতাবন্ধু, জীবনরে যেতে অন্ধকার থাউ না কাহিকে, ঈশ্বরঙ্কর নাম, ভগবানঙ্কর নাম সদা সর্বদা আশার আলোক দেখায়। তেণু আসন্তু আজির এই দিনক আরম্ভ করিবা, আজির গীতাঞ্জলি কার্যক্রমক আগিয়ে নেওয়া এক সুরিলা ভজন সহিতা।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শুনন্তু খঞ্জনি ভজন পরিবেশন করছন্তি অদ্বৈত চরণ পাত্র এবং সাথী।

0: এই কাহিনী এক গৃহিণী আৰু তাৰ অন্তৰাত্মাৰ। বিজুলি বিল, সৌদা, স্কুল ফিজ সব হৈ গলা, বনি গলা বজেট। হ্যাঁ, 5000 বঞ্চি গলা। তো নুয়া শাড়ী নেই যা? না, গলা মাসরে হি তো নেইথিলি। আও গটিয়ে না, প্রথমে বাজেট বনাও, তারপরে ছোট ছোট সঞ্চয় কো ব্যাংকে সেভ কর, আও টঙ্কা কো বড়িবার দেখ। দেখাই হউছি এবে, যাও ভাই।
1: আরবিআই কহে,
0: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী।
2: শেষ হল মহিলাঙ্ক কার্যক্রম বসুন্ধরা। কার্যক্রমটিকে প্রযোজনা করে অনিতা তির্কি, উপস্থাপনার সবিতা পট্টনায়ক। আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রর। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 198.3 মিটর তথা 1584 কিলোহর্টজ যোগে। সময় বর্তমান স্টুডিও ঘড়ি দিন গোটায় বাজি 50 মিনিট হওয়া যাচ্ছি। শুণন্তু ওড়িয়ারে সম্বাদ রিলে করে।

চারিপাখে চারি ব্রহ্মা বসিছন্তি, মধ্যে চন্দ্রা বসুন্ধরা, বলা চারিপাখে চারি ব্রহ্মা বসি।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জানাই আরম্ভ করুছু আলোচনা কার্যক্রম। শ্রোতা বন্ধু, আকাশবাণী এবে পালন করুছে তার সেবার 90 বর্ষ। জুন 8 তারিখ পর্যন্ত বর্ষব্যাপী এই কার্যক্রমর উদযাপনী দিবস অনুষ্ঠিত হব। আমি সমস্তে তো জানন্তি বহুজন হিতায় বহুজন সুখায়কু পাথেয় করি আকাশবাণী তাহার প্রসারণর জয়যাত্রা অব্যাহত রাখিছে। প্রাকৃতিক দুর্বিপাক হেউ বা যেকোনসি জরুরীকালীন পরিস্থিতি আকাশবাণী সবুবেলে সবু সময়রে নিজর হয়ে রহিছে।